0: Nasimang kolendra marakni girangko na sona man ha ta uduk tuk sani jam nasimang sakban mandini girangko na skana man gen
1: Namgupa khobor SIR hajalgani khorik tok bulsini puna mangi parang ko bimuse ga tani ge thamgupa bak sok ba ha
2: ye numero thara ani nokonar bagin nik na unor anga mai ko dakpo
1: altu aba jun kola chuni julai khorik sku thari kona bimuse ga tnar eba o tik tak ba uya tani ra ho naibo
2: ndi ba sing ani rang dongode
1: una ba jajeng na be altu en nakni boot level official mu baksa gol phoe nakni uina nangani rang ho sing era na man gen
2: aru ye bielo ni number ko ra banani ko mande
1: sas khu bonga jiro na kol khabo aru nakni bielo ko মাসিনা গতাতাক চাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড খাইনবা না পাঙ্গি নিবো আর উনা দাক চাকানি কো নাঙ্গামা থালাতানি রাঙ্গো নাঙ্গামা না সিমাং সান্দি নিনাল তামান গেন
2: আলটুবিয়ালে
1: ওয়ে দিমু সেগা তোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখা কেত কপা উয়াতানি রাঙ্গো সান ওনা তাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগ্রপো
2: কিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখি না দাক চাকে দাক চাকানি কো নাঙ্গোদে বিয়েলো না কল কবো আর না নি সঙ্গানি রাঙ্গনা গান চাকানি কো মানবো
1: ইয়া হাজালগানি খরুক তো পলসিনি বিমুং সে গাতানিয়ারা জুন খোলা চিওনি জুলাই খুগ্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাক্রম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
3: ও মেঘালয়নি মন্দিরং না বলসি চিচাত কাপনা সিংহামা অন্দাকে ওদে না থাংনি ফু না মানানি দালবে গবা বলকো গমাতমাবে হাজাগনি কলগ্রুপ টক বলসিনি অক্টোবর 7 তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাংনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
4: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিনা তিংহা বুথ লেভেল অফিসার রং হাজাগনি কলগ্রুপ টক বলসিনি জুন কলাচি তারিখ কলি জুলাই কলগ্রুপ স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি গঙ্গেন উনি গমন নাংনি লেখারাং কো তারি দুসুগো
3: হাজাগনি কলগ্রুপ টক বলসিনি আগস্ট 5 তারিখ কোনা সিমাংনি বিমরাং কো ইলেকশন রোল রোল সেকাতানি বুট খাম গপাউ গেন মাইবা গুয়ালানি বা খামানি রং দোদে হাজারগনি কলগুটক পুলসিনি আগস্ট 5 তারিখ আর সেপ্টেম্বর 2 তারিখ নি গিসে পোথারি দাপনা সময় রং কোনা গেন
4: অক্টোবর 2 তারিখ ও খাম গপা ইলেকটোরাল রোল কোনা ফাদাতনা স্কাং নানি বিমং কাকেত পাউ না নাঙ্গেন স্কাং গপা চাংনা সেকাতানি হো তাকিয়ামা ইয়া নাল থুয়াবা নামি আদু কো সংদুং খামানি আর বুলসি কো সাকি অন গপা লেখা রং বক্সানা পাসপোর্ট সাইজ ফটো কো সা নাইয়াবা
3: না আনাং নি জাকাতেলে মানগমন বল রং কো জাকালবো নাম দিন কানা মান গপা ভোটার হেল্পলাইন নাম্বার সাস কো বোয়া 0 না কাবো ভোটার হেল্পলাইন অ্যাপ কো ডাউনলোড কাবো বা ভোটারস ECI.gov.in na napanginibo.
4: Una griba, CEO Meghalaya.nic.in na napangini na matgin, puwing gapang ubo, may nanak ni kurang gamsata.
3: Yakub Yatkepa, Chief Electoral Officer Meghalaya.
0: Dao Joljo na simang William Sangmane Gitangkok na sonamangin, gitrong inga ama na adi, aro ang ni chumitang gitangkok na sonamangin.